0: ধরতি পূজা, মাটি মার পূজা, মাটি এবং মানুষ, মানুষ এবং মাটি, অবিচ্ছেদ্য সেমানকর সম্পর্ক সৃষ্টির প্রারম্ভর প্রতি প্রত্যেকঙ্ক জন্ম ও বিলয়ের লিপিবদ্ধ কাহিনী এই ধরতি মা গর্ভরে। অথচ বস্তুবাদী সভ্যতা বিজ্ঞানের দোহাই দেই আধুনিক যন্ত্রণা ক্লিষ্ট মানুষ গোটিয়ে দিগরে মা পরি তার এই মাটিকু রাসায়নিক ক্রিয়া প্রক্রিয়ার বিশোদ্গারে অন্তসারশূন্য করে তোলুছে। প্রকৃতি ও পরিবেশকে নিজের স্বার্থ সিদ্ধি পাই ধ্বংসাভিমুখী করে বঞ্চিবা পড়িবার অস্তিত্বকে বিপন্ন করুছে। এবং অন্য দিগরে তথাকথিত শিক্ষা সভ্যতার বঞ্চিত সেই আদি মানুষটি জানে না কাহিঁকি মথারে ধরতি মার মাটিকু স্পর্শ করে ছল ছল আখিরে প্রার্থনা করুছি তা বন সম্পদর সুরক্ষা পাই অস্তিত্বর সুরক্ষা পাই।
1: তোরে কোরা মেজ

0: বিচলিত করে নি আধুনিক শিক্ষা সভ্যতার জতুগ্রহ সে কবলিত করে পি বরং পুরুষাদিক্রমে রহিয়াসি অরণ্য সভ্যতার বিচারধার সে পরিপুষ্ট এক নির্দিষ্ট বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি নেই
1: লোহা লঙ্গল তো না আমার সে গছর লঙ্গল করব ইস তৈরি করবু জুয়ারি তৈরি করবু ও ঠেঙ্গা কাটবু কিছু হলে গছ হি কাটবো
2: লোহা লঙ্গল হুয়ে না
1: না এ যে দেখুছ না যে ঠিয়া হয়েছে কান্থ পাখে কাঠর আমার আবশ্যকতা পড়ে তাহলে গোটায় কাটিকি নিয়ে আসবু সমুদায় কাটবু
2: সে গছটা কটেলে সে জায়গাটা খালি হয়ে গেল
1: খালি হয়ে যায় কেতে লোক মানে সে জায়গায় ইয়ে বাড়া মধ্যে পকাই দিকে তার গলজা বাহার সেমি কাটবার গোটে প্রসেস
2: আপনার
1: হ্যাঁ অন্য লোক মানে কাটবে গছ বাহার নাই
2: কেমি কম প্রসেসটা
1: সে ঢালু আকারে কাটবে এইভাবে তেছা কাটবে
2: ও তেছা কাটবে
1: তেছা কাটলে পানিটা রহব নাই খসি যাব তাহলে সেটু নয় গছ চারিপটু বাহার ও
2: তা মানে গছটা এমিতি কটা যাব যেমি গছর নয় কেনা বেরিয়ে তা আউ গোটে গছ হয়ে পারি
1: গোটা গছ কাটিদেলা পরে তাকে যদি যত্ন নিয়া যায় তাহলে পাঁচ দশটা গছ গোটে জায়গা বাহার
2: আপনার সেমি সব করতে
1: সেটা করা যায়

পরবর্তী গীতটি শুনুন তো, কথাচিত্র, লভ ব্রেকআপস জিন্দিগি। শিল্পী নেলে সফাকত আমানাত আল্লি, সলিম মার্চান্ট এবং শ্রুতি পাঠক।

অরিজিৎ এবং হর্ষদীপ কর কণ্ঠে শুনিলে কথাচিত্র ইয়ে জওয়ানি হে দিওয়ানি। পরবর্তী গীতটি শুনন্ত কথাচিত্র হিরো, শিল্পী হলে অরমান মল্লিক।

0: সংস্কৃতি মূল্যবোধ এবং পরম্পরা।
1: নমস্কার, আকাশবাণী কটক আঞ্চলিক সংবাদ পড়ুছন্তি সুকন্যা জেনা। মুখ্য সংবাদ, সুভদ্রা যোজনার পঞ্চম কিস্তিরে 1,26,000 ঊর্ধ্ব হিতাধিকারীঙ্কু 5,000 কোটি অধিক টঙ্কার সহায়তা প্রদান কলে মুখ্যমন্ত্রী। নয়াগড় চিনি কারখানার পুনঃ কার্যক্ষম নেই ঘোষণা। প্রধানমন্ত্রী জনধন যোজনা পুরিলা 12 বর্ষ। আর্থিক অন্তর্ভুক্তিকরণ ও নাগরিকঙ্ক সশক্ত করা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেউছি কহিলে প্রধানমন্ত্রী। ভারতর প্রাচীন ও সমৃদ্ধ ভাষা সংস্কৃতির গৌরবক স্মরণ করা শ্রাবণ পূর্ণিমা তিথি আজ পালিত হচ্ছে বিশ্ব সংস্কৃত দিবস এবং পুরী শ্রীমন্দিরের গম্ভা পূর্ণিমা অবসরের মহাপ্রভুঙ্ রাখি লাগি সহ প্রভু বলভদ্র জন্মনীতি অনুষ্ঠিত হব। ভাই ভীর সম্পর্ক নিবিড় করবার রাখী পূর্ণমীর ভূমিকা গুরুত্বপূর্ণ। রক্ষাবন্ধন পরে ভীর সুরক্ষা ভাইটি প্রতিবদ্ধ রয়েছে বলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। নয়াগড় জেলা লাঠিপড়া টাঙ্গি পড়িয়ার আয়োজিত কার্যক্রমে সুভদ্রা যোজনার পঞ্চম কিস্তি প্রদান অবসরের যোগদে মুখ্যমন্ত্রী রক্ষাবন্ধনর উপহার সদৃশ আজ রাজ্যের সমস্ত সুভদ্রা ভীম 5,000 অধিক কোটির অর্থরাশি দিয়েছে। মা সুভদ্রা হচ্ছে নারী শক্তি ও ওড়িয়াঙ্ক স্বাভিমানর প্রতীক। রাজ্যর প্রত্যেক মহিলাঙ্কর সুরক্ষা ও সম্মান পাইঁ সরকার সংকল্পবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শ্রী মাঝি কহিছন্তি।
2: আজ নয়াগড়ের এই পবিত্র মাটিরে ওড়িশার 1,26,162 জন ভৌণী মানঙ্কু 5,000 টাকা লেখায়ে যে পঞ্চম কিস্তি প্রদান করি মু অত্যন্ত আনন্দিত। আজির এই কার্যক্রমে সমুদায় 5,163 কোটি ঊর্ধ্ব টঙ্কা সবু যোগ্য হিতাধিকারীঙ্কর ব্যাঙ্ক খাতাকু পৌঁছি গলা। সুভদ্রা যোজনা কেবল এক টঙ্কা আবটন করিবার অবসর নুহে, এহা হচ্ছে নারী সশক্তিকরণর প্রতীক।
1: সুভদ্রা যোজনার পঞ্চম কিস্তিরে 1,26,162 জন যোগ্য হিতাধিকারীঙ্কু যোজনার অর্থরাশি প্রদান করা যাইছে। প্রথমথর পাই রাজ্যর 1,21,054 জন মহিলাঙ্কু সুভদ্রা যোজনার সহায়তা রাশি প্রদান করা যাইছে। বাদ পড়িথিবা যোগ্য হিতাধিকারীঙ্কু এককালীন 5টি কিস্তি মিলিছে। সুভদ্রা অর্থরাশি মহিলাঙ্ক দীর্ঘদিনের স্বপ্ন সাকার করিবারে সহায়ক হব বলে উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিড়া কহিছন্তি। সুভদ্রা অর্থরাশি মহিলাঙ্কু ক্ষুদ্র উদ্যোগ প্রতিষ্ঠা পিলাঙ্ক শিক্ষা স্বাস্থ্য পরিচালনা এবং দীর্ঘমেয়াদী যোজনা প্রস্তুত করিবারে মুখ্য ভূমিকা গ্রহণ করিব। মহিলাঙ্কু সশক্ত করিবা

0: আলে মোর রেডিও শুনতে রে বা সরতে ভাই বই নি মনকে মে চন দরমা জুয়ার কর দেলি নি
1: র র র মুই জিত্রু ভাই মিছা জুয়ার কর দেলি নি
0: রে কোন বাট যাই রে সুট বুটাই করে আইলু আছস মামা
1: সুট বুট বইলে এবে চকু দান দিবস চললা আছে নাই সেটা পাইছে

0: আমার হাসপাতালের লগে ওটা লেগাই দিয়ে দিবি মই মরু মরু মোর আঁকি বেটি করি কাকাল দেবি বলি মোর কথা হাড়ি আইলে আছে আর
1: সত্যি কি হ্যাঁ কেনতি যে এটা আমি মরলা পছে আমার আঁকি কাম দিছি
0: হ্যাঁ সেটা কেতে চব্বিশ ঘন্টা কাম করছি কিন্তু তাকে নিয়ে সময় দিবাই নেই করি তাকে নিয়ে করি আর কি আর তার নেল জোগাড়ি দেবাই বইলে এবে আঁকি নরিলে বড় দাঁদা ফাঁদা হ্যাঁ কি নাই
1: সৎ কথা কইলুস মামা এদে যেমতি আমার গাগড়ে বলবে আমার মুন্ডর থানু গোড় যাক সবু জিনিস আমাকে অধিক দরকার রাখা হাত নরেলে কাম করবা কি নাই গোড় নরেলে

0: বড়িয়া কি তোমার বাজাইলিস নি মাত্র মে
1: আরে তুই এনতি বল বল কাম করলে তো বলা কা লাগছে কি নাই
0: হ্যাঁ সতকা বা কইলুস হ্যাঁ আলে এবে গটে জিগা আনলি আছি মুই
1: কাইটা মা
0: এবে তা সব চাল আছে রোপা রুয়া তার পছে কেনতার যতন করবার আমার সে মানে গড় বড় সুন্দর বুঝাইলা আছে আলছন শুনবে
2: হ্যাঁ বাবু জোয়ার লাগো
3: জোয়ার জোয়ার
2: বাবু তোমার নাও কাই নাও বাবু
3: মোর নাম টঙ্ক মানতি বাবু
2: আলে তুমি রিবাটা খুন্তি আর কাইটা খোলাস নি সি উপরে খন্ডে আমার রেডিও শুনবা ভাই বইনি মনে কই দিয়া
3: মুই ঘোষদা লাগে ই দিগাপুর পঞ্চায়েত কুন্দ্রা ব্লক আর করাপুর
2: ডিস্ট্রিক্ট
3: আমি এ যে বেড়াবড়ি খন্ডে চাষবাস কলোনি বাবু
2: আলে দুই পাচি কলাস নাকি গোটাকে পাচিছে
3: দুই পাচি বাবু পানি রেবা লগে আর
2: আলে তো বুড়িয়া চাষ কলাস নি আর
3: সেন্তার বলগিরি আর আমাকে চাকরি বাকরি তো দশ না ডাকি করি পাঁচ তো মিশা আমাকে বটু চাপুল আর দান্দনা খন্ড কলোনি আর সে বিএলডব্লু আগে আমার নাচি কাই কাই বল কইলাইনি আমি করতে কলোনি আর
2: বড়িয়া বড়িয়া আলে তুমি তো দুই পাচি কলাস নি বাবু তুমি গোটে কাতা পাতার ভার আছে আজি
3: কয় বাবু
2: আলে এবে আমি রপলু বলবে বেড়া রপলু রপলা পচে তাকে খেন্তার খেন্তার খাই উষা মারি খেন্তার যতন করবার সি উপরে খন্ডে বুঝাই করে কই দিয়াছে আমার রেডিও শুনবা ভাই বইনি মনে মিয়া শিখবাই আর তাস করবাই
3: বলে কইবাটা বলে প্রথম রপ্পার আছে তারপর তো যতন নকল না জনটা হলে মিশা যতন করতেন উপরে হারেলা আর গাছ মারা অস মারবার আছে যদি যে মারে নাই বলে তাকে নিজেই বার আছে তারপর তাকে সারসুরা খন দিয়ে হাতি ফিরি দিয়ে অল্প ইয়ে করবার আছে তারপর সে কীটনাশক বা শিখাই অসমন মারামারিটি করবার আছে আর পিল দেওয়াকে পিলো মারবার আছে আর তারপর গাবা কাটা পাই আছো মঙ্গা পাই আছে গুঁড়ি পাই আছে কেতে রকমের রস
2: আছে সেটা হিলে সে মারবার কি নই হিলে মিশে মারবার পড়ছে
3: হেলে মারলে নাকি বাবু বেড়া খারাপ হয়ে যাইছি নইতে মারলে খন্ডে ডৌল দিয়েছি আর
2: আলে এবে যুন কইলা আছে ঘাস মরবা পাই অস আছে বলি সেটা মারলে বল কি
3: নিজেই বাটা ডাবু চবর লাগছে বাবু সেটা মারি দেলে অল পানি রেলা বলে মারি দেলে ভোল বলি কিরে এই বিয়াল ডাবলো আগে আমন কইলাইনি আর আমি মিশা কলু নি বলা কিনা তারপর খন্ডে লাগা হাত বুলাই দিলুনি
2: ও হো আলে মিশা পথে মিশা নিজেই বেড়াচ্ছে সে
3: পথে মিশা নিজেই বেড়াচ্ছে একার
2: আলে রপলাটা খালি কাজ করি রপি দিলাস নাকি কি আর কাই কাই বসে উষা দেই গর রপলাস
3: গরমর খন্ডে দিলুনি বাবু পটাস খন্ডে গরমর খন্ডে দিলুনি
2: ও কাদই মার দিলাস নি একটু
3: হ্যাঁ কাদই
2: তার পছে রোপা আরম্ভ হলাস নি বলু তাহলে সেটা বেলে ঘাস মরবাটা ন মারাস
3: পথে সেটা বেলে প্রথম মারলে হয়েছি সাথী বলবারটা তার পথে যদি পথে মারলে বলে আলমিক্স আর সে পিটিলা কলর বলগিরি কইবাই সেটা মন পথে দুই দিন তিন দিন পথে মারলে মিশা হয়েছি
2: তাহলে কোনটা মারলে নিকো তুমি যেতে জানা
3: সেন্তি বলি কোন জিনিস গোটা গ্যারেন্টি বল কই না বাবু সবু তো নিকো নিকো বলকে কইবে কি নাই
2: আলে কাদই মারলে বল কি পথে তিন দিন পথে মারলে বল কোনটা তোমাকে বল লাগলা
3: নাই কাদই সে মারলে বল বাবু
2: কাদই মার দিলে বল
3: একদিন বলে গুতা লক্ষ্মী পুতি লগালে মিশা মাডা চুন্ডা করি ভিতরে মিশা ওদের গুড় দিয়েছি কি নাই
2: সেটা পাই কাদই মারলে সে দৌল আলে বাবু তার পছে ইয়ে অস উষা সব মারলা পছে হিলা বেলে কাই রোগ রুগা লাগালে নি নাই
3: সে গাবা কাটা বলি কাণ্ড বিন্দা গাবা কাটা বল করে কই ভাই বাবু সেটা
2: ও সেটা মনে ভাই নি
3: সেটা মনে ভাই কাই কিনে বলে অল সি কিড়া মন মিশা সুন্দর দেখ করে মাটি বসে ভাই কি নাই
2: ও হো বলে কইলিয়া ইয়রি পাচি যাইলা বলে মাটি বসে দিলি
3: হেলা বেলকে কৌলি হয়ে যাইছি বাবু সেটা
2: তাহলে সে ধান কল কল বেলে সে মন স্মৃতি তিয়ারি হিবাই কি বাজায় কোন দিন নাই ভাই কি স্মৃতি হিবাই আপনার
3: নাই সেন্তি বলি ধবলা কিরা গোটা আছে বাবু সে সব মাঠে বুল্লা বেলকে

0: মামা, এতে দেখ, তুই তো গোটে বেট কাঠ জিকাই আনলু, এবে মুই মিশা গোটে বেট কাঠ আনলি আছি। শুনি দৌ কি?
1: হ্যালো দিদি, জোয়ার লাগো?
2: হ্যাঁ জোয়ার ম্যাডাম।
1: আর তোমার না লোক সাঙ্গি দিয়া গাঁ কোনটি কই দিয়া?
2: মোর না হচ্ছে মিনতি কুমারী মহান্তি, মসিঙ্গা সব সেন্টার, পঞ্চিঙ্গা পঞ্চায়েত ডাবল।
1: আলে আলে,
2: আও মসিঙ্গা সব সেন্টারে মি কাম করছি।
1: কাই কাম করলাস নি দিদি?
2: মু এনএম দিদি হইছি।
1: আলে আলে, এনএম এলা আছিস কি?
2: হ্যাঁ।
1: ঘর মিশাই তিয়া কাকি?
2: হ্যাঁ ঘর বি এতে একা রইলি নি মসিঙ্গা সামনে একা।
1: দিদি, এনে মেলা আছিস বলে গোটে কথা পচারবি। আমার এই জন শানসুর পিলা মন আর আমার এই জন গর্বেরে বা গাগরে বা মাইজি মন কর টিকাকরণ উপরে অল্প কই দিয়া।
2: শোন, গোটে গর্ভবতী হেলা বলে কোন হব জানছ না, তার বোধ যদি ইঞ্জেকশন ন নেই দিয়ে টিটানাস হওয়া পিলার সম্ভাবনা থাকবে বুঝলো কি নাই, হলে সেটা পাই এবে যে মাড় ফাড় বাউছি কেতে রকমের কোন হচ্ছে কি নাই, সেটা পাই এবে গোটে গর্ভবতী হেলা মাত্রে কে সে তিন মাসের, তিন মাস না দেড় মাস হচ্ছে রেজিস্ট্রেশন হেলা আমার খাতারে না না লিখে দেলা বলে তাকে আমি খাতারে চড়াই দেবো, আর যেদিন পয়েন্ট আমার সুজা মারিবার থাকব সেদিন ডাকি আমি তাকে দিয়ে দেবো, গোটে সুজা দিয়ে দেবো, তারপরে আর মাসকে আর গোটে মাসের ডিফারেন্স রে গোটে আর গোটে সুজা দেবো।
1: বললে এটা কত মাসকে দেবার আছে?
2: এটা তিন মাস ভিতরে, প্রথমটা তিন মাস ভিতরে দিয়ে দিয়ে হবো, তারপরে আর চার মাস ভিতরে আর গোটে দেবো বুঝলে কি নাই, তাহলে তিন মাস যে মনে করো এবার দুই মাসের বেশি এন্ট্রি হেলা পিলা কবি কায়দা নহে বুঝলে কি নাই, এটা পাই দুইটা সুজা দিয়া হচ্ছে।
1: বললে গাগড়ে মাইজি কে দুইটা একা সুজা?
2: হ্যাঁ দুইটা, যদি এবে মনে করো গোটে ছুয়া হয়েছিল আর তিন বর্ষ ভিতরে, তিন বর্ষ ন পূর্ণ আর গোটে ছুয়া হয়ে যাইছি বলে সেটা গোটে একা গোটে বুস্টার ডোজটা দিয়া হবো, গোটে মাত্রাতে দিয়া হবো সেটা, আর প্রথমটা বলে তিন বর্ষ পরে আর গোটে হচ্ছে বলে নাকি দুইটা দিয়া হবো, তার
1: তিন বর্ষ ভিতরে হলে গোটে কেছি, তিন বর্ষ পরে হলে দুইটা দেওয়া।
2: হ্যাঁ দুইটা ছুয়ার বলে তিন বর্ষ ভিতরে হবে বলে গোটে দেওয়া পড়বে, আগে তো নেই থাকবো না সে।

0: আকাশবাণী জয়পুর প্রচার করুছু শুণিমা হেউ উপস্থাপনা জগদীশ অধিকারী।
1: আজ্ঞা, স্বচ্ছতাকু নেই প্রথমে যে উৎসাহ দেখা যাওতুলা বা বড় বড় শব্দ শোনা যাওতুলা তাহা ক্রমে ক্রমে শীতল হয়ে গেলানি আজ্ঞা। মানে আজ্ঞা, স্বচ্ছতা পাইঁ বিভিন্ন সরকারি বেসরকারি স্বয়ংশাসিত স্বশাসিত অনুষ্ঠান প্রতিষ্ঠান দ্বারা গান্ধী টোপি গোটে লেখা পিঁধি হাতরে ঝাড়ু কুড়াদানি ধরি আখপাখর স্থান সফা থিলে মধ্য আউথরে সফা করি তার ফটোগ্রাফ কু সোশিয়াল মিডিয়ারে আপলোড করি তার সূচনা উচ্চ অধিকারীঙ্ক পাকু প্রেষিত করি এবং তাহার বিবরণী স্থানীয় খবর কাগজরে ফটো সহিত প্রকাশিত করিবার বহুল ঘটনা এবে আউ সেতে দেখিবাকু মেলুনি আজ্ঞা, বা কাঁভা দেখিবাকু মিলুছি বা বিরল হয়ে যাইছি আজ্ঞা। এই যে লোক দেখাণিয়া হেউথিবা কামগুড়িক সিনা বন্ধ হয়ে গেলানি আজ্ঞা। অনেক কালরু সরকারি বা অর্ধসরকারি বা রাজ্য কেন্দ্র স্থানীয় প্রশাসন দ্বারা যে স্বচ্ছতা কার্যক সেতটা গুরুত্ব দিয়া যাও নথুলা, বর্তমান সেমানকর দায়িত্ব ও কর্তব্য নিশ্চিত ভাবে বড়ি যাইছে। স্থানীয় প্রশাসন সংস্থাগুড়িক যাহার অন্যান্য প্রাথমিক কর্তব্য মধ্যরু স্বচ্ছতা রক্ষা করিবা বি এক সাংবিধানিক দায়িত্ব, সেমানে নিজর কর্তব্য সুচারু রূপে অধিক দায়িত্ববান হয়ে সম্পন্ন করুছন্তি। এহা সর্বসম্মতিক্রমে স্বীকার্য। অবশ্য সেথিপাইঁ সেমানকু পূর্ব তুলনারে অধিক আর্থিক অনুদান মিলুছি, এহা বি গোটি কারণ হইপারে, এবং দক্ষতার সহিত কার্য সম্পাদন পাইঁ প্রোৎসাহন পুরস্কার

শ্রোতা বন্ধু আজির কার্যক্রম কু প্রযোজনা এবং পরিচালনা করিথিলে রাজীব কুমার মাহন্ত এবং উপস্থাপনারে মু থিলি নিহার পাড়া পটনায়ক। আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু, রহুচু, নমস্কার।

0: Please, please stop, please stop, stop.
1: Camera on, truth on, justice on. আমি সিনেমা করিব, আমি রিলস করিব, আমি সিনেমা করিব, আমি রিলস করিব।
2: স্বপ্ন দেখিবা ভুল নুহে, কিন্তু স্বপ্ন নাঁরে ঠকেই অপরাধ। তেণু সচেতন হওয়া, নিজ স্বপ্নকু সুরক্ষিত রাখিবা।

নীলকান্ত, বাপ্পি, জয়প্রভা এবং কুট্টিপ্পা, ভুবনেশ্বরী এবং সাথী। তাহলে আসুন তো শুনিবা চোর মজায় শোর এই কথা চিত্রর গীতটি।